শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 5ই সেপ্টেম্বর শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। জাপানের বেশিরভাগ অংশ জুড়ে আর্দ্র আবহাওয়া বিরাজ করছে এবং সোমবার পর্যন্ত দেশের অনেক অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দুর্যোগের ঝুঁকি বাড়তে পারে বলে সরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে লোকজনের সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া উচিত। উত্তরাঞ্চলীয় আওমুরি জেলার আজিগাসাওয়া শহরে শুক্রবার ভোর 1টা পর্যন্ত 48 ঘণ্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ 318.5 মিলিমিটারে পৌঁছায়। শহরটিতে পুরো সেপ্টেম্বর মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের প্রায় দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ পশ্চিম জাপানের কাগুশিমা জেলার আমামি অঞ্চলের কিছু অংশেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার ভোর 1টা পর্যন্ত 1 ঘণ্টায় কিকাইজিমা দ্বীপে মোট 64.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের নিচু অঞ্চলে ভূমিধস ও বন্যার পাশাপাশি নদীর পানি ফুলে ওঠা ও উপচে পড়ার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার পর 1 সপ্তাহেরও বেশি সময় পরে নেপালের উদ্ধারকারী দলগুলো জীবিতদের সন্ধানে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে আটকা পড়া শ্রমিকদের সন্ধান করছে, যেখানে প্রাপ্ত তথ্য অনুযায়ী তাদের মধ্যে কয়েকজন এখনও জীবিত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। নেপালের দুর্যোগ সংস্থা জানায়, দুর্যোগ শুরু হওয়ার পর থেকে 1,259 জন মারা গেছেন এবং 5 জন জাপানি নাগরিক সহ আরও 5,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির ভূখণ্ডে 21 জন নিহত এবং 540 জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। সড়ক, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটায় উদ্ধারকর্মীরা বাধাগ্রস্ত হচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্রে অন্তত 900 জন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। নেপালি সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল নৌযান ব্যবহার করে একটি কেন্দ্রের সাথে সংযুক্ত জলমগ্ন সুড়ঙ্গে প্রবেশ করেছে। অন্য দলগুলো সুড়ঙ্গের মধ্য দিয়ে পথ পরিষ্কার করার জন্য একটি বড় পাথরে ছিদ্র করে বিস্ফোরক স্থাপন করেছে। গত মাসে হিমালয় অঞ্চলের দেশ নেপালের চীন সীমান্তবর্তী এলাকায় সংঘটিত ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করার জন্য 5 জন জাপানি পুলিশ কর্মকর্তাকে সেখানে পাঠানো হচ্ছে। বলা হচ্ছে, নেপাল সরকারের অনুরোধের ভিত্তিতে এই কর্মকর্তাদের পাঠানো হয়েছে। এখন পর্যন্ত 1,200 জনেরও বেশি মানুষ মারা গেছেন। 5 জন জাপানি নাগরিক সহ 4,700 জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। জাতীয় পুলিশ সংস্থা জানায় যে তাদের 2 জন এবং মেট্রোপলিটন পুলিশ বিভাগের 3 জন কর্মকর্তা নিয়ে 5 সদস্যের দলটি গঠিত হবে। আপাতত সদস্যরা মৃতদেহ শনাক্তকরণ সহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। শুক্রবার টোকিওতে ডলারের বিপরীতে জাপানি মুদ্রা প্রায় এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী হয়েছে এবং এক পর্যায়ে এর দর 155 ইয়েনের কাছাকাছি পৌঁছায়। ব্যাংক অব জাপান বা বিওজে আরও দ্রুত গতিতে সুদের হার বাড়াবে এমন জল্পনার মধ্যে বুধবার থেকে শুরু হওয়া শক্তিশালী হওয়ার ধারা অব্যাহত রেখেছে মুদ্রাটি। এ সময় এর মূল্যমান 3 ইয়েনের বেশি বেড়ে যায়। ইয়েনের নতুন করে শক্তিশালী হওয়া সত্ত্বেও বাজার সূত্রসমূহ বলছে যে শুক্রবার প্রকাশিতব্য মার্কিন কর্মসংস্থান প্রতিবেদনের আগে বিদেশি মুদ্রার ব্যবসায়ীরা সতর্ক রয়েছেন। কর্মসংস্থানের এই তথ্য মার্কিন মুদ্রানীতি এবং সুদের হারের গতিপথ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সূচক। এনএচকে জানতে পেরেছে যে 1945 সালের আগস্ট মাসে পারমাণবিক বোমা হামলার অব্যবহিত পরের হিরোশিমা ও নাগাসাকির চিত্র তুলে ধরা একটি তথ্যচিত্রে এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলোর দৃশ্যপট আগে যা জানা ছিল তার চেয়েও বিস্তৃত। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার প্রভাব শীর্ষক তথ্যচিত্রটিতে 1945 সালের সেপ্টেম্বর মাস থেকে 1946 সালের জানুয়ারি মাসের মধ্যে শহরগুলো এবং পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া মানুষদের চিত্র ধারণ করা হয়েছিল। উল্লেখ্য তথ্যচিত্রটি হিরোশিমা সিটি সিনেমাটোগ্রাফিক অ্যান্ড অডিও ভিজুয়াল লাইব্রেরিতে সংরক্ষিত আছে। সেখানকার কর্তৃপক্ষ অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে চলচ্চিত্রটি বিশদভাবে পরীক্ষা করার সময় বিষয়টি জানা যায়। কর্মকর্তারা দেখতে পান যে চলচ্চিত্রটির অসংখ্য দৃশ্যের উল্লম্ব ফ্রেম আগে যা জানা ছিল তার চেয়ে বেশি চওড়া। একটি দৃশ্যে হিরোশিমার একজন জীবিত ব্যক্তিকে স্যান্ডেলের কারণে পায়ের আঙুল পোড়া থেকে রক্ষা পাওয়ার কথা বলা হয়েছে। পূর্বে প্রকাশিত ফুটেজে আঙুলগুলো দেখা না গেলেও প্রশস্ত ফ্রেমে সেগুলো দেখা যাচ্ছে। নাগাসাকি থেকে পাওয়া ফুটেজে প্রশস্ত ফ্রেমে দেখা যায় আহতদের চিকিৎসা হতে দেখা শিশুদের অভিব্যক্তি এবং সেই সাথে সাবেক শিরোইয়ামা জাতীয় বিদ্যালয়ের ভেতরের আরও কিছু অংশ দেখা যাচ্ছে। পারমাণবিক বোমা হামলার ধ্বংসাবশেষ হিসেবে স্কুল ভবনটিকে একটি জাতীয় ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। অক্টোবর মাসে হিরোশিমা শহরে একটি বিশেষ প্রদর্শনীতে চলচ্চিত্রটি দেখানো হবে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে এক অনুষ্ঠানে নতুন ইগ নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এই পুরস্কার এমন গবেষণাকে স্বীকৃতি দেয় যা প্রথমে মানুষকে হাসায় এবং তারপরে তাদের ভাবায়। প্রয়াত জাপানি গবেষক উন্নো তোকুজি তার 1977 সালের গবেষণার জন্য পুরস্কার জিতেছেন। গবেষণার শিরোনাম হাউ টু ব্লো দ্য নোজ অ্যান্ড অ্যারোডাইনামিক স্টাডি অব দ্য নোজ ব্লোয়িং, বা কীভাবে নাক ঝাড়বেন, নাক ঝাড়ার বায়ু গতি বিদ্যাগত গবেষণা। তিনি উত্তর জাপানের হোক্কাইদো অঞ্চলের আসাহিকাওয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন ইমেরিটাস অধ্যাপক ছিলেন। উনো বেগ, আয়তন এবং সময়ের মতো বিভিন্ন তথ্য নিয়ে গবেষণা করেন। তিনি দেখতে পান যে একবার এক পাশ দিয়ে নাক ঝাড়া বেশি কার্যকর, কারণ এতে ঝাড়া দ্রুত ও জোরালো হয়। তিনি আরও উল্লেখ করেন যে কানের ভেতরের চাপের পরিবর্তনের কারণে সাধারণত কানে তীব্র সংক্রমণ হয় না। উনো এই সিদ্ধান্তে উপনীত হন যে শ্বাসতন্ত্রের অসুস্থতা প্রতিরোধের জন্য জোরে ও দীর্ঘক্ষণ ধরে নাক ঝাড়া বেশি কার্যকর। তিনি জাপানের আরও অনেকের পদাঙ্ক অনুসরণ করেছেন, যে দেশ থেকে টানা 20 বছর ধরে অনেকেই

0: বিজয়ী হচ্ছেন। 10টি ক্ষেত্রের জন্য পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। অন্যান্য বিজয়ীরা সাপ কখন কামড়ায় এবং আদুরে হিংস্র বন্ধুয়ের মতো বিষয় নিয়ে গবেষণা করেছেন। একজন জাপানি গবেষক অন্তর্ভুক্ত থাকা একটি দল তেলাপোকার দুধের একটি উপকারিতা বিশ্লেষণ করেছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। উপস্থাপনায় আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খানও আপনাদের সঙ্গে আছি জাপানি শেখার এই আনন্দময় ভ্রমণে।
0: আজই আসলে 27তম পাঠে আমরা শিখব জাপানিতে কিভাবে একাধিক জিনিসের মধ্যে কাঙ্ক্ষিত বা পছন্দের জিনিসের কথা জিজ্ঞেস করা যায়।
1: তাম ভিয়েতনাম থেকে আসা এক শিক্ষার্থী গিয়েছে টোকিওর বিখ্যাত এক রামেন শপে। তাম যে বাড়িতে থাকে সে বাড়ির আরেক ভাড়াটে বাসিন্দা কাইতো তাকে এখানে নিয়ে এসেছে। রেস্তোরাঁয় তামের মনে পড়ে যায় ইউকির কথা। তাম জাপানে আসার আগে জাপানি সঙ্গীত শিক্ষার্থী ইউকি স্বেচ্ছাসেবক হিসেবে ভিয়েতনামে গিয়েছিল। সেখানে তার ভক্ত হয়ে পড়ে একসঙ্গে কাজ করা তাম।
0: আসুন তাহলে শুনি 27তম পাঠের স্কিট।
2: ご注文は？タムさん、何にする？
3: どれが一番美味しいですか？
2: 味噌ラーメンがおすすめだよ。
3: 味噌ラーメン。
2: 日本のラーメンは美味しいよ。僕は味噌ラーメンが好きなんだ。
3: 私、味噌ラーメンにします。
0: শুনলেন আজকের স্কিট। এবারে প্রতিটি সংলাপের অর্থ বোঝার চেষ্টা করা যাক।
1: ওয়েটার বা দোকানের কর্মী কাইতো এবং তামকে উদ্দেশ্য করে বললেন,
0: আপনারা কি অর্ডার করতে চান প্লিজ?
1: কাইতো তখন তামের কাছে জানতে চায়,
2: তামসান
0: তামসান কোনটা নেবেন?
1: কোনটা নেবে ভেবে না পেয়ে তাম জিজ্ঞেস করে,
0: সবচেয়ে সুস্বাদু হবে কোনটা?
1: কাইতো জানায়,
2: মিসো রামেন গা ওসুসুমে দায়ো,
0: আমার সুপারিশ হলো মিসো রামেন।
1: তাম বিড়বিড় করে উচ্চারণ করল,
3: মিসো রামেন,
0: মিসো রামেন।
1: ঠিক তখনই তামের মনে পড়ে যায় ভিয়েতনামে ইউকি তাকে রামেন সম্পর্কে বলেছিল,
2: নিহোন্নো রামেন ওয়া ওইশিও,
0: জাপানের রামেন খুব সুস্বাদু।
2: বোকু ওয়া মিসো রামেন গা সুকি নান্দা,
0: মিসো স্যুপের মধ্যে রামেন নুডলস আমার খুব পছন্দ।
1: ইউকির সে কথা মনে করেই তাম বলে উঠল,
0: আমি মিসো রামেন নেব ঠিক করেছি।
1: তাহলে মিসো রামেন তামকে বিগত দিনের স্মৃতি মনে করিয়ে দিল।
0: আজকের মূল বাক্য হচ্ছে কোনটা সবচেয়ে সুস্বাদু। এই প্যাটার্ন অনুসরণ করে আপনি জাপানিতে একাধিক জিনিসের মধ্যে কারো পছন্দ জিজ্ঞেস করতে পারবেন। মূল বাক্যটি একটু বিশ্লেষণ করা যাক।
4: দোরে
0: মানে হলো কোনটি, এর পরে থাকা গা পার্টিকেল দিয়ে বোঝা যায় যে ওই বাক্যের টপিক বা প্রসঙ্গ হচ্ছে
4: দোরে,
0: এবং
4: ইচিবাং
0: মানে এক নম্বর অর্থাৎ সবচেয়ে বেশি, আর
4: ওইশি
0: মানে হলো সুস্বাদু, মজাদার বা টেস্টি। কাজেই
4: ইচিবাং ওইশি
0: কথাটির অর্থ দাঁড়াবে সবচেয়ে সুস্বাদু। এবারে আজকের ব্যাকরণ পয়েন্ট, তিনটি বা তার বেশি জিনিসের মধ্যে সবচেয়ে বেশি, কম, ভালো, মন্দ ইত্যাদি বোঝাতে হলে জাপানিতে বলা হয়
4: ইচিবাং।
0: যেমন সবচেয়ে মজাদার কথাটি জাপানিতে বলতে চাইলে মজাদার বা
4: ওইশি
0: কথাটির আগে বলুন
4: ইচিবাং,
0: ফলে পুরো কথাটি হবে
4: ইচিবাং ওইশি।
0: সবচেয়ে বেশি, কম, ভালো, মন্দ ইত্যাদি কোনটা তা জিজ্ঞেস করতে হলে প্রশ্নটি আরম্ভ করুন এভাবে
4: দোরে গা ইচিবাং।
0: এখানে
4: দোরে
0: হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম যার অর্থ কোনটা।
1: বুঝতে পেরেছি, তার মানে সবচেয়ে মজাদার কোনটা তা জানতে চাইলে বলবো দোরে গা ইচিবাং ওইশি দেসকা, তাই না দিদি?
0: একদম ঠিক।
1: তাহলে বন্ধুরা এবারে শুনে শুনে বলুন। এবারে কারো পছন্দ জানতে চাওয়া হচ্ছে এই নমুনা সংলাপে। এখানে একজন ক্রেতা সুভেনিরের দোকানে গিয়ে মিষ্টান্ন বেছে নেওয়ার চেষ্টা করছেন।
5: どれが一番人気がありますか?
2: これがおすすめです。
0: কথাগুলো আবার শুনে অর্থ বোঝার চেষ্টা করা যাক।
3: দোরে গা ইচিবান নিনকি গা আরিমাসু কা?
1: কোনটা সবচেয়ে বেশি জনপ্রিয়?
4: নিনকি গা আরিমাসু
0: মানে জনপ্রিয়। আসলে
4: নিনকি
0: কথাটির মূল অর্থ জনপ্রিয়তা এবং
4: আরিমাসু
0: মানে আছে। আরিমাসু কথাটি আবার
4: আর
0: ক্রিয়াপদের মাসরু।
2: কোরে গা ওসুমে দেসু
1: আমি সুপারিশ করব এটা।
4: কোরে
0: মানে হলো এটা এবং
4: ওসুসুমে
0: অর্থ সুপারিশ।
1: শ্রোতা বন্ধু, এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন।
4: নিনকি গা আরিমাসু, ইচিবান নিনকি গা আরিমাসু, দোরে গা ইচিবান নিনকি গা আরিমাসু কা?
0: এবার চলুন অন্যান্য জিনিসের মধ্য থেকেও পছন্দ জিজ্ঞেস করা যাক। মনে করুন আপনি একটি স্যুটকেস কিনতে দোকানে এসেছেন। দোকানিকে জিজ্ঞেস করুন কোনটা সবচেয়ে সস্তা পড়বে। সস্তা কথাটির জাপানি
4: ইয়াসুই, ইয়াসুই।
2: দোরে গা ইচিবান ইয়াসুই দেসু কা? দোরে গা ইচিবান ইয়াসুই দেসু কা?
0: এবার আজকের বোনাস বাক্য স্কিটে এ কথাটি বলেছেন ওয়েটার।
5: গোচুমন ওয়া।
0: শুনলেন আজকের বোনাস বাক্য।
4: গোচুমন ওয়া
0: মানে আপনাদের অর্ডার কি বা আপনারা কি অর্ডার করবেন। গ্রাহকদের কাছ থেকে অর্ডার নেওয়ার সময় ওয়েটারগণ এ কথাটি বলেন। এখানে
4: চুমং
0: হচ্ছে অর্ডার, তবে গ্রাহকের প্রতি সম্মান দেখিয়ে এই শব্দটির আগে গো জুড়ে দেওয়া হয়। ওয়া যথারীতি প্রসঙ্গ নির্দেশক বা টপিক মার্কার পার্টিকেল হিসেবে আছে, কিন্তু এই প্রশ্নবোধক বাক্যটির পরের অংশটুকু উজ্জ্বল রয়েছে। খেয়াল করেছেন? কেননা ওই না বলা অংশটুকু সহজেই অনুমান করা যায়। নান দেসকা অর্থাৎ কি?
1: চলুন কথাটি বিভিন্ন লোকের মুখ থেকে শুনি।
0: এ পর্যায়ে আরো একবার শুনব আজকের স্কেট।
5: গোচুমন ওয়া তামসান নানি ই সুরু?
3: দোরে গা ইচিবান ওইশি দেসু কা?
5: মিসো রামেন গা ওসুসুমে দা ইয়ো।
3: মিসো রামেন?
2: নিহন নো রামেন ওয়া ওইশি ইয়ো, বোকু ওয়া মিসো রামেন গা সুকি নান দা।
3: 私、味噌ラーメンにします。
6: 食いしん坊カイトにお任せ。
1: エバレカイトアプナルボジョンビシャロドアツケルアロッチョビショイホッチェジャパネルラーメンヌードルス。
0: রামেন কি ধরনের খাবার তা সবাই জানেন নিশ্চয়ই। ময়দার তৈরি চিকন নুডলস সেদ্ধ করে তা গরম গরম স্যুপের মধ্যে ঢেলে এবং তার উপরে টপিং হিসেবে সেদ্ধ ডিম, মাংস এবং সবজি ইত্যাদি যুক্ত করে খাওয়া হয় এই রামেন নুডলস। মূলত চীন থেকে রামেন নুডলসের প্রথা এলেও জাপানে এর সুনির্দিষ্ট কিছু পরিবর্তন ঘটেছে। কালক্রমে এটি জাপানের প্রতিনিধিত্বকারী খাবারগুলোর অন্যতম হিসেবে স্থান করে নিয়েছে।
1: রামেন নুডলস পাওয়া যায় হরেক রকম স্বাদ ও ফ্লেভারে।
0: হ্যাঁ, বিভিন্ন রকম স্টক যুক্ত করেও রামেন নুডলসের পদ তৈরি করা হয়, যেমন চিকেন স্টক, পর্ক বোন স্টক এবং সি ফুড। এর সঙ্গে মিসো বিন পেস্ট, লবণ, সয়া সস এবং অন্যান্য উপকরণ যোগ করার ফলে এর স্বাদ বেড়ে যায় বহুগুণ। তবে আপনার যদি কোনো নির্দিষ্ট উপকরণ খেতে আপত্তি থাকে, তাহলে আগেই জিজ্ঞেস করে জেনে নিতে পারেন কি কি থাকবে এবং সেই উপাদানটি না মেশানোর অনুরোধ জানাতে পারেন। অবশ্য আজকাল অনেক রামেন শপ দেখা যায় যেগুলো হালাল, অ্যালার্জি সৃষ্টিকারী উপকরণ মুক্ত অথবা নিরামিষ রামেন নুডলস পরিবেশন করে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা?
1: জানাবেন আশা করি, আর আগামী আসরেও সঙ্গে থাকবেন।
7: This is NHK World, Radio Japan, Tokyo.